0: শব্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, সেসুংগুহনিয়া বাতাস আন্তারা সেসোরাং দেঙ্গান কেশিরিকান দান কেকুফুরান আদালাহ মানিঙ্গালকান সালাত। হাদিস রিওয়ায়াত ইমাম মুসলিম।
1: নেশনাল এফএম সেন্টিয়াসে দি হাদি হাদি।